সে ওকরা গপ করি আর সে এইসব যে গপ হমসব করিত তকরা সে আপনি লোক রেডিও সেট পর তো শুনতেই ছি সঙ্গে সঙ্গ মোবাইল ফোন পর সেহ নিউজ অন AIR অ্যাপক মাধ্যম সে শুন সকিত ছি। বন্ধু লোকনি আসল মে কোনো ক্ষেত্রক যে সাহিত্য হইতে না সে কহি সকিত ছি যে ওই ক্ষেত্রক দস্তাবেজ জকা হইতে ছি। ওই ক্ষেত্রক ভাষা মে লিখল সাহিত্যক মাধ্যম সে লোক ওকরা জানিত ছি। ততবে নেই কোনো কালখণ্ডক যখন হমরা কোনো ক্ষেত্র বিশেষক জানকারী লেবাক রহিত ছি তখন হম ওই কালখণ্ডক ওই ক্ষেত্রক সাহিত্যক অধ্যয়ন করিত ছি। সে যা ওকর মূল ভাষা মে হম নহিও অধ্যয়ন কর পাবিত ছি তো ওকরা আপনা ভাষা মে অনুদিত কক বা অনুদিত ভাষা মে ওকরা জানকারি লেত ছি। মানে আমার কহবাক তাৎপর্যতা ই আছে যে সাহিত্য যে হইত আছে ও কোনো ক্ষেত্রক কোনো ভাষাক সে পুখ্তা রূপসে বুঝবাক লেল একটা মাধ্যম হইত আছে। যাইসে আমি বুঝাই ছি যে ওতুকা ওই ক্ষেত্রক সমাজ কেহন আছে ওইঠামক যে স্থিতি ছিল সে কি ছিক কোনো কালখণ্ডমে যখন আমি যাইত ছি তো ওই সময়ক যখন সাহিত্য পড়িত ছি তো আমরা বুঝবামে আবি যাইত আছে ওই সময়মে ওইঠাম কি ছলিয়ে কোনা কি ঘটিত ভেল ছিক। ইতিহাস সেহো সহ সনক হইত আছে মুদা ইতিহাস আর সাহিত্যমে ফরাক আছে দুনু বহুত অন্তর ছিক। সাহিত্যমে দিন তারিখ ব্যক্তিক নাম অন্তর রহিত আছে ভ সকিত আছে মুদা বাত যথার্থ রহিত আছে আ ইতিহাসমে একর ঠিক বিপরীত জকা রহিত আছে। ইয়াহ কারণ আছে যে কোনো লেখকক কহিও মৃত্যু হইতে নেই আছে কারণ কোনো লেখক যে আপন রচনা করিত ছথি ও হুনক মৃত্যুক বাদও কতেকো পিঢ়িক বাদও লোক ওই রচনাকে পড়িত আছে আর যখন ওই রচনাকে পড়িত আছে তো ও জীবিত ভ উঠিত ছথি আর যা ধরি হুনকর রচনা পড়ল যায় যা ধরি ওই লেখকক সাহিত্য পড়ল যায় তা ধরি ওই সাহিত্যক লেখক সে জীবিত রহিত ছথি জীবিত রহতা আপন লেখনক মাধ্যম সে আই হম এইঠাম আপন একটা ওহনে সন সাহিত্য লেখকক বিষয়মে গপসপ করব যে আই হামরা সবক সোঝামে তো নেই ছথি কিন্তু হুনক সাহিত্য আইও হামরা সবক লেল সবলতা প্রদান করিত আছে। বেস্ত গপসপ তো হইতে রহতে গপসপ তো করবে করব মুদা এইঠাম যখন হম অবৈত ছি আ আপনি লোকনি সঙ্গ গপ করিত ছি